আকাশবাণী পুরী, আজি মঙ্গলবার 1948 শতাব্দ আষাঢ় মাস 9 দিন, ইংরাজি 2026 মসিহা জুন মাস 30 তারিখ। স্টুডিও ঘড়ি সময় বর্তমান সকাল 5:56 35 সেকেন্ড। আমার সমস্ত শ্রোতাবন্ধু শুভেচ্ছা জনাইবা সহ আরম্ভ।

0: শ্রোতা বন্ধু, প্রত্যেক দিন সূর্য উদয় হতে সত, কিন্তু প্রত্যেক সকালের আরম্ভ সমস্ত ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাহলে আসন্ত এবে কথা হওয়া সেইভাবে জনে আমার শ্রোতা সহ, তা সকালটি কেমিতি। নমস্কার ভাই।
1: নমস্কার।
0: আমার শ্রোতা বন্ধুকে আপনার বিষয়ে কিছু কুহন্তু।
1: মোর নাম সমীরঞ্জন দেবতা। মু 4 বর্ষ হলানি নিজর সেবা ভারতীয় সেনারে জবান হিসাবে নিজর সেবা দে আসছি।
0: কেমিতি আছন্তি আপন?
1: মু আজ্ঞা ভাল আছি।
0: আজ্ঞা, আপন এবে কেউঠি নিয়োজিত আছন্তি?
1: বর্তমান মু জম্মু ও কাশ্মীরে নিজর সেবা দে আসছি ভারতীয় সেনারে। ঘর মোর ওড়িশা যাজপুর জেলা, কিন্তু অনেক জায়গায় পোস্টিং হয়েছি, কিন্তু বর্তমানে এবে শ্রী অমরনাথ যাত্রা ডিউটি পাই মু এবে জম্মু কাশ্মীরে তৈনাত আছি।
0: তাহলে ভাই, কোন আপন কামর বিরতি নেই দর্শন কলেনি?
1: দর্শন তো মৌকা মিলিব কি না জানা নাই, কিন্তু দর্শন করিবাটা জরুরি নয়। আমি দর্শন করিয়া যাওয়া যাত্রী মানুষ সুরক্ষা আমি জরুরি, তেমন সেটা আমার প্রায়োরিটি রাখবু। বাকি দর্শন পাই যদি ভগবান চাহান্তি তো সেটা আলাদা কথা।
0: বহুত ভালো কথা টিয়ে কহিলে। আপনার পাই সেটি সভি সুরক্ষিত অনুভব করুথিবে নিশ্চয়। তবে আপনার এই সাহসিকতা দিন বিষয়ে তো আমি অল্প কিছু জানিলু, হলে আপনার এই যে দিনর আরম্ভ বা সকালর আরম্ভ কেমিতি হুয়ে?
1: সকালটা সকালের ডেফিনেশন বহুত অলগা। ম্যাক্সিমম অফ টাইম আমাকে রাতে ডিউটি করা পড়ে, তো সেই অনুসারে সকালের শিডুলটা নির্ধারিত হয়ে হলে মু গোটে রেগুলার শিডুল কোয়া চাইবি। রেগুলারলি মু ভোর প্রায় 4:30-4:30 ভিতরে উঠি যায়।
0: আজ্ঞা।
1: সজা ত্যাগ করি প্রথম কাম আমার সেনাবাহিনীতে যোগ দেওয়া পরে আমাকে শিখাই থাকে যে দিনর আরম্ভ সকালের আরম্ভ আপন নিজের বিছনাকে সজাড়ি করন্তু, ক্লিন করি সজাড়ি করন্তু। এহাদ্বারা গোটে পজিটিভ এনার্জি আসে আপনার মনে, যেটা কি পুরা দিন আপনার ভালো ভালো কাম করিয়া মোটিভেট করে রাখব। সেনাবাহিনীতে যোগ দেওয়া পরে দৈনিক শেভিং হওয়া পড়ে, দাড়ি কাটিয়া পড়ে, বিনা সেইটার আমার সকাল আরম্ভ হুয়ে না। তারপরে মু যায় মর্নিং পিটি পাই। মর্নিং পিটি হল সেইটা যেটা কি কিছু এক্সারসাইজ আর রনিং করা যায়, যেটা কি পুরা সেনাবাহিনীকে ফিট রাখবার সাহায্য করে। মর্নিং পিটি পাখাপাখি 1 ঘন্টা চলে। 1 ঘন্টা পরে পুনি থরে আমি নিজের রুম কু পলাই আসু, যেটা কি ব্যারেক কুয়া যায়, সেটা ব্যারেক কু পলাই আসু নিজের ড্রেস চেঞ্জ করি। পুনি মর্নিং 7টার ব্রেকফাস্ট পাই আমি যাও। ব্রেকফাস্ট বহুত হালকা থাকে, যেমতি কি নিউট্রিশিয়াস যাহা বি থাকে বহুত হালকা থাকে আর নিউট্রিশিয়াস থাকে, যেটা কি পুরা দিন পাই আমাকে এনার্জি যোগাই পারিব।
0: সত্যি আপনার জীবনশৈলী অনেক কিছু শিখবা মিলুছি, বহুত ভালো কথা টিয়ে কহিলে। যদি আমি আমার সকালটি নিজ বিছনা সজাড়িবার আরম্ভ করিবা, তাহলে আমার মনরে গোটে সকারাত্মক চিন্তাধারা আসিব। আপনার সম্পূর্ণ ভাবে গোটে ডিসিপ্লিন লাইফ, অনুশাসন ভরা দিন। তবে আপনার মতরে এইভাবে জীবনশৈলী সভি বঞ্চিবা সহজ না কষ্ট?
1: মু যেতবেলে সেনাবাহিনী যোগদান করনথিলি, সেতবেলে আমার লাইফ গোটে সিভিলিয়ান লাইফ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস। সেসরি সেরবি অর্জুন
3: চরণ সামল গাইছন্তি, রহ আরে কাঠুরিয়া নপকা ওহাণি, শুণ কান ডেরি থরে এক ছকাহাণি। গীত রচনা পল্লীকবি নন্দকিশোর বড়।

তেবে শ্রোতা বন্ধু, প্রকৃতিরে কিছুটা সুন্দর পরিবর্তন আমার সমস্তঙ্কু আশ্বস্তি দিয়ে, এই যেমতি বর্ষার কিছুটা ছিটা আমাকে গরমরু আশ্বস্তি দিয়েছি, পরিবর্তন আনিছি পরিবেশরে। আশা যে আজির দিনটি এমতি আগুক মধ্যে ভালরে যাও। এসে চলতু শুণবা কার্যক্রমর পরবর্তী গীতটি কন্যাদান চলচ্চিত্রর। গীতটি কণ্ঠদান করছেন সুরেশ ওয়াডেকর এবং অনুরাধা পড়ুয়াল। রচনা করছেন গীতটি গীতিকার অরুণ মহান্তি।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল এইচআইভি টেস্ট হয়েছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ্যাঁ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
4: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
3: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1

0: 97 সহ যোগাযোগ করন্তু।
1: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
2: তেবে শ্রোতা বন্ধু, সময়ের চক্রে আমি সমস্তে বন্ধা। সময় কেবল গোটি শব্দ নুহে, আম জীবনর বাস্তবতা এবং সবুঠার মূল্যবান সংসাধন। সময় আমাকে নয় সম্ভাবনা সহ পরিচয় করায়, নূতন অবসর প্রদান করে। তেণু সময় সহ চালা শিখতু, যাফলের আমি প্রতিটি পরিস্থিতি সামনা করে পার। তবে চলতু শুণবা কার্যক্রমের পরবর্তী গীতটি গ্যাংস্টার চলচ্চিত্রর। গীতটি কণ্ঠদান করছেন কে কে।

তেবে শ্রোতা বন্ধু এই গীতটি সহ শেষ করছু আজির শ্রীক্ষেত্র সুরভী কার্যক্রমক। কার্যক্রম শেষে আপনার শুনলে গার্লফ্রেন্ড চলচ্চিত্র গীতটি কণ্ঠদান করে শ্রেয়া ঘোষাল। টিউন করছেন আপনার আকাশবাণী পুরী 103.4 FM রে। পরবর্তী কার্যক্রম প্রচার করছু আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর।

0: আলতি ঠারু আরম্ভ করে সমস্ত পূজা বিধি সম্পন্ন করা যিবা সহ মহাপ্রসাদ লাগি করা যিব। গতকালি চতুর্থা মূর্তিঙ্কু গোটি পহণ্ডিরে স্নানবেদীরু অনসর গ্রহকু বিজে করা যাইথিলা। পহণ্ডি শেষ হেবা পরে সুবর্ণ চিতা ও রাহুরেখা ওলাগি হইথিলা। জ্বর পীড়ার লাঘব পাই শ্রীজীউঙ্ক শ্রীঅঙ্গরে ফুলুরি তেল লাগি করা যিব। রাজবৈদ্য প্রস্তুত করুথিবা দশমূল মহুষধি সেবন পরে মহাপ্রভু সুস্থ হেবে। এই সময় মধ্যে শ্রীমন্দিরে পট্টি দিয়ঙ্কু পূজা করা যিবার পরম্পরা রয়েছে। সেইভাবে ব্রহ্মগিরিস্থিত প্রভু অলারনাথ পীঠে আজিঠারু দর্শন আরম্ভ হয়েছে। শ্রদ্ধাড় মানে আসন্তা চৌদ দিন ধরে প্রভু অলারনাথ দর্শন করে পারে। ভোর চারটার মন্দির দ্বার ফিটা পরে মঙ্গল আলতি গোপাবল্লভ নীতি শেষ হওয়া পরে সকাল ছটার অপরাহ্ন গোটায় পর্যন্ত সর্বসাধারণ দর্শন করে পারে। মধ্যাহ্ন ধূপ পরে পুঁ থেকে দিন দুইটার রাতে দশটা পর্যন্ত মন্দির খোলা রহব বলে নিযোগ পক্ষর কুহযাই। শান্তি শৃঙ্খলা রক্ষা পাই পুলিশ প্রশাসন পক্ষর ব্যাপক ব্যবস্থা করা যাই। মহাপ্রভুঙ্ গুপ্ত সেবা নীতি সম্পর্কের শ্রীমন্দির সংস্কৃতি গবেষক শরৎ মহান্তি আকাশবাণী কুমার
1: তেমন আজ হচ্ছে অন্নবসর গৃহর প্রথম দিবস। পনেরো দিন ব্যাপী মহাপ্রভু জ্বরাক্রান্ত হয়ে ভক্ত এবং সর্বসাধারণ দর্শন বঞ্চিত রকিবে। তেমন আজ কেবল গোপনীয় সেবা, যেটা কি অঙ্গলাগি সেবক বা দৈতাপতি সেবক মানে পতি মহাপাত্র এমানে হি কেবল অনসর তাটি ভিতরক প্রবেশ অধিকার রয়েছে। তেমন মহাপ্রভুঙ্কর গুপ্ত সেবা আজিঠারু আরম্ভ হব।
0: অন্যপক্ষে তিন রথর প্রভা সংযোগ বেদি পছভাগ চৌদ নাহকরে গোটি লেখায় ধূলিদণ্ডা লগাযাইছে। বর্তমান রথ নির্মাণ কার্য শেষ পর্যায়ে পৌঁছিছে। আপনার আঞ্চলিক সংবাদ শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। সামাজিক গণমাধ্যম বা সোশিয়াল মিডিয়ার গুরুত্ব সম্পর্কের সমস্ত অবগত করা লক্ষ্য নিয়ে আজ বিশ্ব সোশিয়াল মিডিয়া দিবস পালন করা যাচ্ছে। সামাজিক গণমাধ্যমক বিশ্ব যোগাযোগ ক্ষেত্রে অবগত করাইবা প্রতবর্ষ জুন 30 তারিখ তথা আজির দিনক এই দিবস ভাবে পালন করা যাচ্ছে। আসন্তু শুনিবা এ সম্পর্কের এক স্বতন্ত্র রিপোর্ট।
2: সামাজিক গণমাধ্যম বর্তমান সময়ের মানুষের জীবনশৈলী, শিক্ষা, সংবাদ, ব্যবসায়, মনোরঞ্জন এবং সামাজিক সংযোগর মাধ্যম পাল্টিছে। সূচনার দ্রুত আদান প্রদান সহ জনসাধারণ মধ্যে দূরতা হ্রাস পাইছে। 2010 মসিহায় আমেরিকার প্রসিদ্ধ প্রযুক্তি ওয়েবসাইট মাসিভল এই দিবস পালনের আরম্ভ করেছিল। সামাজিক গণমাধ্যম জরিয়ে বিশ্বব্যাপী লোককে একতা সূত্রে বাঁধিবা, চিন্তাধারার আদান প্রদান এবং সকারাৎমক পরিবর্তন প্রোৎসাহিত করা এই দিবস পালনের মুখ্য উদ্দেশ্য। বিপদ সময়ের উদ্ধার কার্য, রক্তদান অভিযান, সামাজিক সহায়তা, সরকারি সূচনার প্রসার এবং ব্যবসায়ের অভিবৃদ্ধি ক্ষেত্রে সামাজিক গণমাধ্যমের ভূমিকা অতুলনীয়। বর্তমান সময়ের অনেক যুবপিঢ়ি সামাজিক গণমাধ্যম রোজগার করা সহ নিজক সফল উদ্যোগী করে পারি। কন্টেন্ট ক্রিয়েটর, রিলস এবং অনেক ব্যবসায় এর জরিয়ে সফলতা হাসল করুছি। সামাজিক গণমাধ্যমের সকারাৎমক দিগ সহ অনেকগুড়ি প্রতিবন্ধক রয়েছে। মিথ্যা খবর প্রঘট, সাইবর ঠকেই, গোপনীয়তার উল্লঙ্ঘন এবং অত্যধিক ব্যবহার যোগু মানসিক স্বাস্থ্য উপরে নকারাৎমক প্রভাব পড়িথায়। বর্তমান বিশ্বর 5.79 বিলিয়ন লোক সামাজিক গণমাধ্যম ব্যবহার করুছন্তি। এ সম্পর্কে সামাজিক গণমাধ্যম সমীক্ষক জানকিস বড়পণ্ডা প্রতিক্রিয়ারে কহিছন্তি,
3: ছোট ছোট পিলামানক থারু এই সব দূরেই রহিবে, যেতে লাগি যে মোবাইল মানিয়া থারু বা আপনার কম্পিউটরে বসিকি সেমানে বিভিন্ন প্রকার সামাজিক গণমাধ্যমরে দেখুছন্তি, সেতুর যেমতি দূরেইবে। বয়স্ক যে বুদ্ধিশুদ্ধি হল পাঠশাঠ পড়ি সে সামাজিক গণমাধ্যম বাছি বাছি তাঁর বন্ধুত্ব গ্রহণ করবে এবং সেমানু বাস্তবরে পরস্পর সহ আলোচনা পর্যালোচনা করা এক সুযোগ ভাবে গ্রহণ করবে সেভাবে করার আবশ্যকতা আছে।
2: সামাজিক গণমাধ্যম হচ্ছে শক্তিশালী সংযোগর মাধ্যম। এর দায়িত্বশীল এবং সকারাৎমক ব্যবহার এক সুরক্ষিত ও সচেতন ডিজিটাল সমাজ গঠনের সহায়ক হয়ে পড়ব। আকাশবাণী সংবাদ বিভাগ মু স্মৃতিরেখা তারিণী।
0: কেন্দ্র সরকারঙ্ক 12 বর্ষ, রাজ্য সরকারঙ্ক 2 বর্ষ পূর্তি অবসরে রায়গড়া জেলা বিষমকটকঠারে বুদ্ধিজীবী সম্মেলনী আয়োজিত হয়ে যাইছে। বিধায়ক রঘুরাম মাছ মুখ্য অতিথি ভাবে যোগদে কেন্দ্র ও রাজ্য সরকারঙ্ক বিভিন্ন জনকল্যাণকারী যোজনা সম্পর্কে আলোচনা করেছিলেন। ভদ্রক জেলায় বয়স্ক ব্যক্তিঙ্ক স্বাস্থ্য পরীক্ষা সর্বেক্ষণ আরম্ভ হয়েছে। সর্বেক্ষণ সময়ের সেমানক রক্তচাপ, চক্ষু, উচ্চতা ও ফুসফুস সম্বন্ধীয় বিভিন্ন পরীক্ষা করা যাচ্ছে। 45 বর্ষর অধিক বয়সর ব্যক্তিঙ্ক সামাজিক, অর্থনৈতিক, শারীরিক, মানসিক এবং পারিপার্শ্বিক পরিবেশ উপরে মধ্যে সর্বেক্ষণ করা যাচ্ছে। এর ফলাফল ভবিষ্যতের বয়স্ক নাগরিক সরকারি নীতি ও যোজনা প্রণয়নের সহায়ক হব বলে মত প্রকাশ পাইছে। পানিপাগ রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে বিভিন্ন স্থানের বর্ষা লাগি রয়েছে। ভুবনেশ্বর ও কটকর কতক স্থানের বর্ষা হয়ে যাই।

0: শ্রোতা বন্ধু, যেতেবেলে বিশ্ব প্রতি ভারতর অবদানর কথা উঠি থাই, ঠিক সেতিকি বেলে হি সর্বপ্রথমে মনকু আসি থাই শূন্য বা জিরোর কথা। নিশ্চয় শূন্যর আবিষ্কার মানব সভ্যতা পাই এক যুগান্তকারী অবদান।
1: কিন্তু আপনা জানন্তি কি, শূন্য ব্যতীত মধ্য ভারত বিশ্বকু এমতি অনেক অমূল্য উপহার দেই আসিছি, যাহা আজি মানব জীবনর এক অবিচ্ছিন্ন অংশ পালটি যাইছি।
0: ঠিক কহিল বিষ্ণুপ্রিয়া, ভারত কেবল এক ভূখণ্ড নুহে, এহা হেউছি এক প্রাচীন সভ্যতা, যাহা সদা সর্বদা বিশ্বকু জ্ঞান, শান্তি, আধ্যাত্মিকতা ও মানবিকতার বার্তা দেই আসিছি।
1: আর জানিছ, ভারত কেবল নিজ জ্ঞানকু সীমিত রাখি না, বরং সর্বে ভবন্তু সুখিনঃ ও বসুধৈব কুটুম্বকমর ভাবনারে সমগ্র বিশ্বকু এক পরিবার ভাবরে যোড়ি রাখিছি।
0: শ্রোতা বন্ধু, বিশ্বগুরু ভারত কেবল এক স্লোগান নুহে, বরং এহা হেউছি ভারতর গৌরবময় ইতিহাস ও মানব সভ্যতা প্রতি তাহার অপরিসীম অবদানর এক প্রতিফলন। প্রাচীন কালরু ভারত জ্ঞান, বিজ্ঞান, দর্শন, আধ্যাত্মিকতা, কলা, সাহিত্য ও মানবিক মূল্যবোধর কেন্দ্রস্থলী ভাবে রহি আসিছি।
1: শ্রোতা বন্ধু, দেখিবাকু গলে ভারত কেবল নিজর উন্নতি পাই জ্ঞান সৃষ্টি করিনথিলা, বরং এহাকু সমগ্র মানব সমাজর কল্যাণ পাই বিশ্বসহ বাণ্টিথিলা। যেতেবেলে অনেক দেশ সভ্যতার প্রারম্ভিক অবস্থায় থিলে, সেতেবেলে আম দেশ ভারতরে শিক্ষা, চিকিৎসা, গণিত, ভূগোল, বিজ্ঞান ও দর্শনর উন্নতির পরম্পরা মান গড়ি উঠিথিলা।
0: সাধারণতঃ দেখিবাকু গলে যুববন্ধু, ভারতর অবদান কথা উঠিলা মাত্রে শূন্যর কথা উল্লেখ করা যাইথায়। কিন্তু শূন্য ব্যতীত মধ্য ভারত বিশ্বকু এপরি এক অমূল্য দান দেইছি, যাহাকি আজি পর্যন্ত মানব সভ্যতার ভিত্তিস্তম্ভ মধ্য হইকি রহিছি।
1: শ্রোতবন্ধু, ভারত বিশ্বকু দেইথিবা সর্বশ্রেষ্ঠ উপহার মানক মধ্যরে যোগ হেউছি অন্যতম, যাহাকি হাজার হাজার বর্ষ পূর্বরু ভারতীয় ঋষি মুনি মানে যোগর বিকাশ করি আসিথিলে। আউ এই যোগর অর্থ হেউছি যোড়িবা বা সমন্বয় স্থাপন করিবা। এহা শরীর, মন ও আত্মা মধ্যরে সমতা সৃষ্টি করিথায়।
0: শ্রোতা বন্ধু, আপন মানে জানন্তি কি, বর্তমানর ব্যস্ত বহুল জীবনরে মানসিক চাপ, উদ্বেগ ও অসুস্থ জীবনশৈলী মানুষঙ্ক পাই এক বড় সমস্যা হয়ে উঠিছি। এপরি সময়রে যোগ বা প্রাণায়াম লোকমানঙ্কু শারীরিক ও মানসিক সুস্থতা প্রদান করুছি। প্রাণায়াম, ধ্যান ও বিভিন্ন যোগাসন মাধ্যমরে লোকমানে নিজর জীবন

0: শ্রোতা বন্ধু, যুবপিঢ়ি ও সমাজ পাইঁ বিজ্ঞানের উপযোগিতা নিহাতি দরকার। বিজ্ঞান আজির যুবপিঢ়ি ও সমাজের বিকাশর এক প্রমুখ শক্তি। এহা কেবল নূতন আবিষ্কারে সীমিত নুহে, বরং মানুষের চিন্তাধারা, জীবনশৈলী ও সামাজিক উন্নতিকে মধ্যে প্রভাবিত করে। যুবপিঢ়ি পাই বিজ্ঞান, শিক্ষা, গবেষণা ও রোজগারের নূতন দ্বার খুলি দিয়েছে। আজির যুবক যুবতী মানে বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সাহায্যে কম্পিউটর বিজ্ঞান, চিকিৎসা, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও সূচনা প্রযুক্তি পরি বিভিন্ন ক্ষেত্রে নিজের প্রতিভা বিকশিত করে পারছন্তি। বিজ্ঞান সেমানক মধ্যে যুক্তিবাদী চিন্তাধারা, সমস্যা সমাধান করিবার নূতন ক্ষমতা ও নূতন কিছু সৃষ্টি করিবার আগ্রহ সৃষ্টি করে থাকে।
1: খালি সেতিকি কাহিকি, সমাজ পাই মধ্যে বিজ্ঞান অত্যন্ত উপযোগী। চিকিৎসা বিজ্ঞানর উন্নতি মানুষের আয়ু বৃদ্ধি করেছি ও বিভিন্ন রোগর চিকিৎসাকে মধ্যে সম্ভব করে পারিছি। কৃষি বিজ্ঞানী খাদ্য উৎপাদন বড়াই দেশকু খাদ্য সুরক্ষা প্রদান করেছি। যোগাযোগ ও পরিবহন ক্ষেত্রে মধ্যে বৈজ্ঞানিক অগ্রগতি সমগ্র বিশ্বকু এক সূত্রে বাঁধি দিয়েছি। সে শিক্ষা, ব্যবসায় বা প্রশাসনিক ক্ষেত্রে মধ্যে বিজ্ঞান স্বচ্ছতা, গতি ও দক্ষতা বৃদ্ধি করে পারিছি। আউ ঠিক এইপরে বিজ্ঞান যুবপিঢ়িকে সশক্ত, সৃজনশীল ও আত্মনির্ভর করা সহ সমাজকে আধুনিক, প্রগতিশীল ও সমৃদ্ধ করিবার এক অমূল্য ভূমিকা গ্রহণ করেছে।
0: শ্রোতা বন্ধু, বিজ্ঞান পরিবেশ সুরক্ষায় মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা লিভাইছে। বিশ্ব উষ্ণতা বৃদ্ধি ও প্রাকৃতিক সমস্যা দূর করিবা পাই বিজ্ঞান নূতন উপায় মধ্যে খোঁজুছে। যেপরিকি সোলার এনার্জি, ওয়াইন্ড এনার্জি ও ইলেকট্রিক ভেহিকলস পরি টেকনোলজি পরিবেশকু সুরক্ষিত করুছে। যুবমানে যদি বৈজ্ঞানিক জ্ঞান সহিত পরিবেশ সচেতনতাকু জোড়ন্তি, তেবে পৃথিবীকু অধিক সুন্দর ও সুরক্ষিত মধ্যে করি পারিবে।
1: খালি সেতিকি কাহিকি, তা ছড়া মনোরঞ্জন ক্ষেত্রে মধ্যে বিজ্ঞান অনেক মাত্রারে অগ্রগতি করে আসিছে। আজি যুবমানে টেলিভিশন, মোবাইল, অনলাইন গেম, ডিজিটাল সঙ্গীত ও চলচ্চিত্র মাধ্যমে মনোরঞ্জন পাই যাওছন্তি। তা ছড়া অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন, ফিল্ম টেকনোলজি ভলি ক্ষেত্রে মধ্যে বিজ্ঞান নূয় সৃজনশীলতার দিগ দেখাইছে।
0: আউ জানিছ বিষ্ণুপ্রিয়া, এহা ছড়া বিজ্ঞান যুবমানঙ্কু সময়ের মূল্য বুঝাইছে। আধুনিক যন্ত্র, টেকনোলজি দ্বারা বিভিন্ন কার্য দ্রুত ও সহজ হয়ে যাচ্ছে। যুবমানে বর্তমান সময়ের অল্প সময়ের মধ্যে অধিক কার্য করে পারুছন্তি। বিজ্ঞান সেমানঙ্কু শৃঙ্খলাবদ্ধ, যোজনাবদ্ধ ও সক্রিয় জীবন জীবন্ত করিবাকু শিখাই থাকে। শেষে কুহাযাই পারে যে বিজ্ঞান যুবপিঢ়ীঙ্ক পাই এক আশীর্বাদ সদৃশ। এহা সেমানঙ্কু জ্ঞান, শক্তি, আত্মবিশ্বাস ও নূতন স্বপ্ন দেইথাই। বিজ্ঞান দ্বারা যুবমানে নিজ জীবনকু সুন্দর করিপারন্তি এবং দেশের উন্নতিরে মহত্বপূর্ণ অবদান মধ্যে রাখিপারন্তি। তেনো প্রত্যেক যুবক যুবতীঙ্কু বিজ্ঞানময় চিন্তাধারা অনুসরণ করি জ্ঞান ও সত্যর পথরে আগেইবা নিহাতি আবশ্যক।
1: সতরে সিপ্রা, বিজ্ঞান বিনা মানুষ জীবন অসম্ভব প্রায়। তবে আগকু তো অনেক আলোচনা করিবা, তবে চলন্তু না কার্যক্রমর কিছু সময়ের বিরতি নেই শুনে নেবা এই গীতটি।

শ্রোতা বন্ধু, স্টুডিও ঘড়িরে সময় বর্তমান 6:06। চলিত অধিবেশনকু স্বাগত করুছি মু সপন। চলিত অধিবেশনকু আগেই নেওয়া পূর্বরু কহি রখুছু, আজি সন্ধ্যারে প্রচারিত হেবাকু থিবা কার্যক্রমর সূচনা সম্পর্কে। শ্রোতাবন্ধু, প্রচার করিবু 6:10 এক ভক্তি সঙ্গীত, 6:15 শুণবে এক দেশাত্মবোধক সঙ্গীত, ওড়িয়া আলবমর গীত শুণবে সন্ধ্যা 6:20।

শ্রোতা বন্ধু, সন্ধ্যা 6:30 শুনিবে ইংল্যান্ডের লন্ডনর ওভালরু অস্ট্রেলিয়া বনাম ওয়েস্টইন্ডিজ মধ্যে খেলা যাওয়া আইসিসি মহিলা টি-20 প্রথম সেমিফাইনাল বিশ্বকাপ ম্যাচর হিন্দি এবং ইংরেজিতে অফ টিউব কমেন্ট্রি। সন্ধ্যা 7:30 প্রচার করব কার্যক্রম গাঁরু কিষাণবাণী। রাতে 8:00 শুনবে অস্ট্রেলিয়া এবং ওয়েস্টইন্ডিজ মধ্যে খেলা যাওয়া আইসিসি মহিলা টি-20 প্রথম সেমিফাইনাল বিশ্বকাপ ম্যাচর হিন্দি এবং ইংরেজির অফ টিউব কমেন্ট্রি। রাতে 10:45 প্রচার করব শ্রী জগন্নাথঙ্ক ভজন। শ্রোতা বন্ধু, শুনিলে আজ সন্ধ্যায় প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রমর সূচনা সম্পর্কে। বর্তমান কহি রখুছু আগামীকালি প্রাতঃ অধিবেশনরে প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রমর সূচনা। আগামীকালি প্রাতঃ 6:00

শ্রোতা বন্ধু, বর্তমান কহি রাখুছু পাপাগর সূচনা। ভুবনেশ্বর আঞ্চলিক পাপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে আসন্তা 24 ঘন্টা মধ্যে গজপতি, গঞ্জাম, পুরী, খোর্ধা এবং নয়াগড় জেলার কেতেক স্থানের ঘড়ঘড়ি বিজুড়ি সহ স্বল্পর মধ্যম ধরনের বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্তা 3 জুলাই রু 4 জুলাই পর্যন্ত ওড়িশার তটবর্তী সমুদ্রকূল অশান্ত রহবার সম্ভাবনা থাকার মৎস্যজীবী মানুষ সমুদ্র মধ্যকু ন যাওয়া পরামর্শ জারি করা। শ্রোতাবন্ধু, শুনিলে পাপাগর সূচনা।

0: উপরে সে আলোকপাত করেছেন। শ্রী গডকরি কহিছেন, সরকার দেশব্যাপী দুর্ঘটনা প্রবণ ব্ল্যাকস্পট এবং ভূস্খলন জনিত স্থানগুলি চিহ্নট করেছেন। এই সব স্থানের সুধার আনবা লাগি সরকার 50,000 কোটি টাকা ব্যয় অটকলরে বিকাশমূলক কার্য হাতক নিয়েছেন। এসহ আন্তর্জাতিক স্তরীয় সড়ক ইঞ্জিনিয়রিং, লেন মার্কিং ও অন্ডরপাস আদি সুনিশ্চিত করা উপরে সরকার পক্ষ আবশ্যক পদক্ষেপ নিয়াযাউছি বলে সে কহিছেন।
1: এনফোর্সমেন্ট হমনে ইসকে কানুন ভি কড়ক বানায়ে কি হেলমেট পহননা চাহিয়ে। আব ইয়ে টু হুইলার ওয়ালো কে লিয়ে নিয়ম বানায়া কি জব গাড়ি বেচোগে তো দো হেলমেট গাড়ি কে সাথ হমকো দেনা পড়েগা। ইসকা কারণ ইয়েহি হ্যায় কি হেলমেট সে হম লোগো কি জান বচা সকতে হ্যায়। ইসকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কে সুধার কে সাথ জো এনফোর্সমেন্ট হ্যায় কানুন হ্যায় উসকো ভি হমনে রোড সেফটি ল কাফি স্ট্রিক বানায়া।
0: ক্রিকেট। ভারত ও ইংল্যান্ড প্রথম টি-20 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আসন্তাকালি চেস্টারলি স্ট্রিট্রে খেলা যাব। ভারতীয় সময় রাতে 10টায় এই ম্যাচ আরম্ভ হব। আয়ারল্যান্ড গস্ত শেষ করে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে 5 ম্যাচ বিশিষ্ট টি-20 সিরিজ এবং 3 ম্যাচ বিশিষ্ট দিনিকিয়া আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ খেলবা লাগি ইতিমধ্যে সেঠারে পৌঁছিছেন। মুখ্য সংবাদগুলিক পুণিথরে। এক ন্যায়সঙ্গত তথা সমাবেশী সমাজ গঠন উপরে প্রাধান্য দিয়ে নিজের শিক্ষার সদুপযোগ করা শিক্ষার্থী রাষ্ট্রপতি আহ্বান। দেশব্যাপী আসন্তকালিঠার কার্যকরী হব ভিবিজি রামজি আইন 2025। ষোড়শ ভারত জাপান বার্ষিক সম্মিলনী যোগদেবা লাগি তিনদিনিয়া গস্তরে আসি আসন্তকালি নয়াদিল্লী পৌঁছবে জাপান প্রধানমন্ত্রী। এবং হুল দিবস অবসরের জনজাতি সম্প্রদায় ত্যাগ ও বলিদান প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি। সংবাদ শেষ হল।
2: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র।
3: সুদূরু সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু জিলা হালচাল। আজ জিলা হালচালে শুণন্তু জগৎসিংহপুর জিলা সম্পর্কে তথ্য দিয়েছেন সাংবাদিক বিশ্বনাথ রাউত ও উপস্থাপনায় মু নীনা সাহু। মৌসুমী ঋতু আরম্ভ হয়ে যাইথিবারু জগৎসিংহপুর জেলার উপকূলবর্তী অঞ্চলরে ঝড় বর্ষা ও লঘুচাপ জনিত বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে। জেলার বালিকুদা ও এরসমা অঞ্চলর কেতেক সমুদ্রকূলিয়া চাষ জমিরে লুণাপাণি মাড়ি যাইথিবারু সেঠারে খরিফ চাষ কার্য বাধা পাইবারে আশঙ্কা দেখাদেলাণি। আগামী দিনরে এই সমস্যা বৃদ্ধি পাইবা এবং এহার মোকাবিলা পাই উপকূলবর্তী অঞ্চলরে থিবা লুণাঘেরি বন্ধবাড়ার মরামতি ও সুরক্ষা উপরে বিশেষ ধ্যান দেবাকু আঞ্চলিক সুরক্ষা সংগঠন পক্ষরু সরকারঙ্ক দৃষ্টি আকর্ষণ করা যাইছি। এই সম্পর্কে সংগঠনর সভাপতি তমিল প্রধান কহিছন্তি,
4: ওড়িশারে বর্তমান বর্ষা ঋতু আরম্ভ হয়ে যাইছি। এ বর্ষা ঋতু আসিবা ফলরে আম অঞ্চলরে বিশেষ করে বালিকুদা ও এরসমা অঞ্চলরে এই গত সপ্তাহে আম এরসমা ব্লকর তালগরিয়া বাঙ্ক নিকটরে লুণাপাণি মাড়ি যাবার বর্তমানে খরিফ চাষ প্রতি আশঙ্কা সৃষ্টি হয়েছি। এবং মু অনুরোধ করিবি সরকারকু যে জায়গার সব লুণা বন্ধ ঘেরি বন্ধ অছি সে বন্ধ গুড়াকু সুদৃঢ় করিবার আবশ্যকতা আছে। এবং যেটি এম্বাঙ্কমেন্ট কাম হয়ে না সেটি মধ্যে কাম তুরন্ত করা যাওয়া দরকার, নহলে আমার এরসমা বালিকুদা তলিয়া অঞ্চলের থাকা চাষ জমি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হব এবং চাষ জমি নির্ভর করুবা শহ শহ হাজার হাজার চাষী সে নিশ্চিতভাবে এভাবে ক্ষতি সহিবে।
3: রাজ্যের গরিব জনসাধারণ খাদ্য সুরক্ষাকে সুনিশ্চিত করা দিগরে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার শুভারম্ভ করেছেন। এই যোজনা মাধ্যমে গরিব পরিবার মুন্ড পিছা অতিরিক্ত 5 কিলোগ্রাম চাউল যোগাই দিয়া যাচ্ছে। পূর্বর কেন্দ্র সরকার পক্ষ হিতাধিকারী মাসিক 5 কিলো চাউল মিলুতা বেড়ে এবে রাজ্য সরকার পক্ষ আউ 5 কিলো অতিরিক্ত চাউল যোগাই দিয়া যাচ্ছে। ফলস্বরূপ এবে মুন্ড পিছা মাগণার 10 কিলো চাউল হিতাধিকারী মিপারুছি। যোজনার জগৎসিংহপুর জেলার 2,48,769 পরিবার মোট 8,74,000 হিতাধিকারী উপকৃত হচ্ছেন। পিএম কিষান সম্মান নিধির 73তম কিস্তি প্রদান অবসরের জগৎসিংহপুর জেলার 1,20,434 জন চাষী ব্যাঙ্ক খাতা সহায়তা রাশি হস্তান্তর হয়েছে বলে জেলা কৃষি বিভাগ পক্ষ সূচনা দিয়া যাইছি। ଜିଲ୍ଲା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମିତି ତରଫରୁ ଜୁନ୍ 16 ତାରିଖଠାରୁ 31 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଷ୍ଟପ୍ ଡାଇରିଆ ଅଭିଯାନ ଜାରି ରହିଛି। ଏହି ଅଭିଯାନ

0: শ্রোতা বন্ধু নমস্কার, আজি আমি কোণাস ব্লক গড়সানপুট গ্রামে আসি পৌঁছিছু। আমি সমস্তে পুরী আকাশবাণী টিম কিষাণবাণী কার্যক্রম, আমার আকাশবাণী পুরী কেন্দ্রর কার্যক্রম নিষ্পাদক দিলীপ কুমার নায়ক স্যার এবং আপন মানকর প্রিয় উপস্থাপক জগানা এবং মু আপন মানকর প্রিয় উপস্থাপিকা মানিয়পা সমস্তে উপস্থিত অছু। আউ আপন মানকু কার্যক্রম কু স্বাগত করুচু। তেবে মু প্রথমে পচারিবি আপনকর প্রিয় উপস্থাপক জগানাঙ্কু, সে কোন এই গাঁর পরিবেশ বিষয়ে জানিলে সে তাঙ্ক অনুভূতি টিকে কহিবে।
1: হ্যাঁ মানি, বাস্তবরে আমি শ্রীক্ষেত্র মাটির যেতবে আসি এই কোণাস ব্লকর গড় সানপুট গ্রামে পৌঁছিলে, আজি তো টিকে ছাই ছাইয়া পাগ রয়েছে। গ্রামটি প্রাকৃতিক দৃশ্যরাজিরে ভরা, অনেক প্রকার চাষ এটি হচ্ছে আমি বাটরে দেখিলে। তাপরে সুলসুলিয়া পবন টিকে বহুছি, পোখরী তো বহুত রয়েছে, অমৃতভণ্ডা পাচিলা কদলী আউ ধান বিড়ি মুগ পনিপরিয়া সবু হচ্ছে। বাস্তবরে গোটে সুন্দর গাঁ।
0: হ্যাঁ জগন্নাথ, তাঁকর সুন্দর অনুভূতি উপস্থাপন কলে মতে বি বহুত ভাল লাগিলা। গাঁরে দেখুছি অঙ্কা বঙ্কা হয়ে নদী বহি যাইছি, আউ সুন্দর মাছ পোখরী, সেথিরে পুনে হংসরাড়ি ভাসুচন্তি, আউ বহুত সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য। তেবে ভাই মানে মধ্য আম সহিত উপস্থিত অছন্তি, খুশি লাগুছি যে আমি আসি সিধা সড়ক তাঁক পাখে পৌঁছিছু। কিন্তু আমার সবুবেলে কার্যক্রম আমি স্টুডিওরে করুলে এবং আপন মানে রেডিওরে শুনি পারুলে, কিন্তু আজি আমি আপন মানুষ পাখে পাইছু, বহুত খুশি লাগুছি। তবে আমি জানিবা আমার যে আয়োজক ভাই অছন্তি অনন্ত বলিয়ার সিং, তাঁকর টিকে অনুভূতি সম্পর্কে জানি নবা, পুনি কার্যক্রম কু আগেবা। এ হচ্ছে কোণাস ব্লক গড়সানপুট গ্রাম। তবে এই গাঁর জানি যাত্রা মেলা মহোৎসব বিষয়ে টিকে জানিব, আপনার ঠার অনুভূতি কুহন্তু।
2: আজ্ঞা, আমার না অনন্ত বলিয়ার সিং, গ্রাম গড়সানপুট কোণাস ব্লক পুরী। আমার গাঁরে বার মাসে তের পর্ব, যেমনি জগন্নাথ সবু পর্ব হুয়ে, আমার গাঁরে সেমতি বহু পর্বপর্বাণী হচ্ছে। আল পূর্ণিমা

0: শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে।
1: মিস সীমা
2: আজ্ঞা
1: এবে পুলিশ স্টেশন আসন্তু। রুহন্তু নহলে ঘরকু আসিযিবু। হ্যাঁ
2: কাইকি কিন্তু মু
1: একটিয়া অন্য কোঠরিকু যান্তু। আপনঙ্ক পুয় আম কাস্টডিরে আছি আউ আপন ডিজিটাল আরেস্টর আছন্তি।
2: ডিজিটাল আরেস্ট
1: 1,00,000 দিয়ন্তু বঞ্চি যাবে।
2: ইতে টঙ্কা?
1: আচ্ছা ঠিক আছে গোটে লিঙ্ক পঠাইছি এবে প্রসেসিং পাই 30,000 দিও নহলে পুয় জেল যিব।
2: জেল তো তুমি যিব তোমার চেহারা রেকর্ড হেই সারিছি।
1: আরে
2: ডিজিটাল আরেস্ট ভলি কিছি নাহি এসবু ফ্রড সেথিপাইঁ প্যানিক হুঁতু না। পুলিশ ব্যাঙ্ক আরবিআই ইত্যাদি নামে আসুথিবা সাইবর অপরাধী ফোন কিংবা ভিডিও কল প্রতি সাবধান রুহন্তু। তাঁকু কোনসি টঙ্কা পঠান্তু নাহি আর তুরন্ত পুলিশকু রিপোর্ট করন্তু।
3: হ্যালো মাম্মা।
2: হাই
4: আরবিআই কহে
2: সচেতন হুঁতু সতর্ক রুহন্তু।
0: শ্রোতাবন্ধু কার্যক্রমে সময় হয়েছে প্রচার করুছু শ্রী জগন্নাথ ভজন।